0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: নিরাপদ পানী

0: বৈষ্ণব গণ, গুরুর প্রতি তোমরা সবর অচলা ভক্তি দেখি আমি পরম আহ্লাদিত।
1: অধিকার প্রভুয়ে তেরার কণ্ঠর পৰা এনে সুমিষ্ট বচন নির্গত করায় আকৌ এবার ভক্তসকলৰ ওপর দৃষ্টি নিক্ষেপ করলে। ভক্তসকলেও গুরুর মুখৰ পৰা এনে প্রশংসাসূচক বাণী শুনি ভক্তিত গদগদ হৈ পৰিল। গৌরময় কান্তিময় তাতে সমস্ত মুখমণ্ডল উদিত সূর্যৰ আভাৰ দৰে জকমকাই উঠিছে। দুটি তীরবিরাই থকা উজ্জ্বল চকু আৰু দুয়ো ওঠৰ মাজত বিৰিঙি পৰা হাঁহিটিয়ে সকলোকে সন্মোহিত কৰিছে। এই মুখশ্রী দর্শন করে অনেকেই স্বয়ং ভগবানক সাক্ষাতে পোৱাৰ আনন্দত আত্মহারা হয়ে উঠিছে। কিছু সময় নীরবে থাকি প্রভুয়ে পুনৰ আৰম্ভ করলে।
0: অনেক পুণ্যর ফলত শত সহস্র পুণ্যর বলতে এই মানবী জীবন পায়। পূর্ব জন্মত করা শত সহস্র পুণ্যর ফলস্বরূপে এই নরতনু প্রাপ্ত হয়। কলি কালত তোমরা হবে এই নরতনু পাই ধন্য হইছা। যুগে যুগে অনেক ঋষি মুনির যাগ যজ্ঞ তপস্যার ফলত এই ভারত বরিশ ধন্য হয়ে আহিছে। তেরা খবর কঠোর সাধনার বলত মনুষ্যই অনন্ত রত্নলোভী বৈদিক রীতিনীতি আচার ব্যবহার আসন ভাষণ সেবা শুশ্রূষা আদি অসংখ্য গুণর ভাগ গ্রহণ করবলে পাইছে। এনে ধর্মগুণেহে মানবী জীবন সম্ফল করে। পাছে আমার পরম বান্ধব ভকত বৈষ্ণবগণ, তোমরা সবর মাজত এতিয়া কমিউনিস্ট নামৰ দানব এতিয়াও বিচরণ করি সবারে বুদ্ধিভ্রষ্ট করিব খুঁজছে বলি আমার কর্ণগোচর হৈছে। ই যবনৰ আক্রমণতকৈও মারাত্মক। এই মহাব্যাধিয়ে বিস্তার লাভ করিলে সবাকে ধ্বংস করে বলি আমার ভয় হৈছে। গোসাই ব্রাহ্মণ গুরুকুলক এই দানবে শ্রম বিমুখ পরজীবী আখ্যা দি সবাকে পথভ্রষ্ট করিব খুঁজিছে। বেদ উপনিষদর সূক্তসমূহত এনে কুৎসা রতনাকারী নিন্দুক হবর পরিণাম কি সেই কথা মহাবিদ্যাধর মহাজ্ঞানী অবতারী পুরুষগণে স্বয়ং ভগবানের মুখ নিসৃত সকল বাণী লিপিবদ্ধ করে গৈছে।
1: সত্রাধিকার প্রভুয়ে এবার ভক্তসকলের প্রতিক্রিয়া কি তাক সাবর নিমিত্তে কিছু সময় নীরবতা অবলম্বন করিলে। তেওঁ প্ৰত্যক্ষ কৰিলে ভক্তসকলৰ মাজত কেইজনমানে কিবা আলোচনা কৰিছে। একাংশই একান্ত মনে অধিকাৰ প্ৰভুৰ সুন্দৰ সুঠাম উজ্জ্বল দেহ কলেবৰ চাই বিভোৰ হৈ আছে। মিৰ্জাই চোলা ফচু পৰিহিত যুৱকটিলৈ গুৰুৱে চালে যদিও তেওঁৰ মনৰ ভাৱ ধৰিব পৰা নগ'ল, কাৰণ তেওঁ একচিত্তে গুৰুৰ বাইক শ্ৰৱণ কৰি আছে। ডেকাজনক উৎসাহী আৰু পৰম ভক্ত যেন অনুমান কৰা গ'ল। ক্ষণিক নীরবতা ক্ষণিক বিরতির পাছত গুরুয়ে পুনৰ আৰম্ভ করলে।
0: বৈদিক রীতি নীতি আর গুরু দুজনার দ্বারা প্রবর্তিত ধর্মর পরাও কোনো কোনো গ্রামের লোক পথভ্রষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছে। অলেখ বাধা বিঘিনি অতিক্রম করে শঙ্কর মাধবে বৈকুণ্ঠর পার ভাঙি হরি নামর যিত তিনি মর্তলে বয়াই আনিছিল সেই অমৃত রস পান করবলে এতিয়া অনেক অধম অপারগ।
1: সত্রাধিকার প্রভুর মাতত এবার রুক্ষতা প্রবল হয়ে উঠিল। অসহনশীলতা আর কঠোরতা অবলম্বন করা দেখা গল। তেরার এই অস্বাভাবিকতাত রাইজ কিছু অপ্রস্তুত হওয়া দেখা গল, যদিও তেরার ভাষণ শুনবলে সকল উৎকর্ণ হয়ে রল। মাতত সেই একই কঠোরতা দেখায়

উপন্যাস পাঠ অনুষ্ঠানটির ইমানপুরে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানচুইর ধারাবাহিক পাঠর পঞ্চদশ খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে সত্রাধিকার অবনী বরা, বগাই বিদ্রোহী দীপমণি চুতিয়া, গাঁৱৰ ডেকালরা বিজয় শঙ্কর শর্মা, বুঢ়া মানুহ উৎপল বরা আৰু বকুলীৰ চৰিত্ৰত অভিনয় কৰিলে সীমা বৰুৱাই। উপন্যাসখনিৰ পাঠ আৰু প্ৰযোজনা ঋতুপৰ্ণ দাসৰ। জলপদুমৰ পানচুই উপন্যাসখনিৰ ধাৰাবাহিক পাঠৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটা বাৰৰ এই একে সময়তে।

0: পারভীন সুলতানার কণ্ঠর গীতটি শুনিলে। গীতর কথা আছিল নলিনীবালা দেবীর, প্রযোজনা মুকুল বড়ুয়ার।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনোৱা হওক সমৰ হাজৰিকাৰ কণ্ঠত নিত্যা দত্তৰ ৰচনাৰে এই গীতটি।

0: বিজ্ঞান ধাৰাবাহিক সমাগত সময় শুনিলে। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত, আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যায়। ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 28 আগস্ট তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায়, ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায়, ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী।

জীবন অবরোহণ গম পালো, ফ্রেজ গম পালো, হয়তো শুনি থাকিলে আরো বেলেগ বেলেগ ফ্রেজও আহে, বা ভাল গায়কর ভাল বজোৱা মানুহৰ বাজনা বা গান শুনিলে তারপরে ও এইটো এনেকুৱা গম পাব পাৰি। সংগীতৰ শিকাৰ প্ৰথম যিটো মুখ্য তার কাম সেইটো হল শুনা, শুনি পেলাই নিজৰ

0: বন্দীশন চারিটা রূপ আছিল, পৌরাণিক কালত স্থায়ী,
1: অন্তরা, সঞ্চারী,
0: আজিকালি কিন্তু স্থায়ী আর অন্তরাহে আছে। ধ্রুপদ ধামরা ক্ষেত্র সঞ্চারী আভোগ আজিকালিও আছে। আমি সাধারণত স্থায়ী আর অন্তরা বজাও, স্থায়ী আর অন্তরা এইখিনিকে বজাই থাকিম নে, বারে বারে এইখিনিকে গাই থাকিম নে। দেশরাগর বন্দী কি শিকিছা তোমালোকে? কোনটো বন্দী?
1: হ্যাঁ,
0: গোৱা না।

এই কথাখিনি আমি এটা সুরেরে মাত্রাত বান্ধিল, হয়নে? সুরেরে মাত্রাত বান্ধিল। মাত্রাত বান্ধতে কি হল, এটা সময়ের বৃত্ত এটা হল, টাইম সাইকেল বলে কম। টাইম সাইকেলত আরম্ভণির যে মাত্রা, সেই মাত্রাটুক কোয়া হয় সম। সমর পর তার আরম্ভ হব। আর এবার কোয়া তোমার যে যে জানা কোয়া না, আমি ইমান মস্ত দল আছে যে মানুষ গমে নাপাব।

0: আমাৰ যুৱবাণীৰ পৰা শুনিলে এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সি বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখেন রবিবার 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত।
0: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া 1 বজাত হিন্দীত আৰু 1:05 ইংৰাজীত বাতৰি শুনিবলৈ পাব।

মিনিষ্টার সাহেব নরেন্দ্র মোদী পিনাপ আনারলো পরফাই ক্রিস আকাশবাণী মন কি বাত আজাই মেকপেন দেয়াতলা পেনকে ইংটান আদের আমুদের আথেং নিংকা মাথা আলাম চিপাকলাং পঞ্জি ননা দিহুলা আভাংকে ইংডেং ফারসিরাথম কেবরা ট্রকসিপ বাংসাজাই মেক আকাশবাণী দূরদর্শন কেন্দ্র কেডো আনা নেটওয়ার্ক লাপেনকে আকাশবাণী ওয়েবসাইট লাপেন নিউজ অন এআইআর মোবাইল এপ পেনসামে পারজু পঞ্জি লাঙাখিয়াদা দা মিনিষ্টার সুশান্ত বরগোহাই পেনপটুমি বোকাঘাট ভাটি সিঙাদারিয়া আংকাং লাংডামসি ধনশ্রী আর পেন লংলেকা পাংলেমপন আমো পাতিনিপন কেলাঙ্কাপনির পন আসাই কাংতনপন অফি মিনিষ্টার পেন রাত আফান লাংরয় কাংলেম কেখাংপন কেডেংপন আবিদিহাই হুই পাচিনিপন বিনি ডেট আকে পাঠু আর্নি হকি কাপাঠু আবাং ধ্যানচন্দ আমহাং কেথেক আর্নিপেন পাচে তনপনসি আনিকানওয়াং টা পাই পাইং কয়রা সিরকেপ বাংসো আর্নি তালন পনপন বাংসো আর্নি পেন দেট আকায়ালং কাপাঠু আফান আর্ডি কিপি পন লাপেনকে অকপ্রাণ কেমে আদিলুং পেন সাই কে ক্লেম লাপেনকে এথলেটিক্স আকিমে আং ঠেকাই হুই চেথান চিমুং পন বিউটা আলাম থেকে পিনি লাপহান চলো

মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি মেঘালয়ের রাজধানী শিলংত আসাম রেজিমেন্টর যুদ্ধ স্মারকস্থলীত দেশমাতৃ সুরক্ষার হকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর জওয়ানসকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। নেপালের তিব্বতত হওয়া বিধ্বংসী বানত মৃত্যু হওয়া লোকের সংখ্যা 626 বৃদ্ধি হয়েছে। নেপালের বানত সন্ধানহীন হওয়া বলে প্রকাশ পয়া নলবারী জেলার পঙ্কজ বর্মন আর অসমের বেজবুড়া নামের লোক দুজন সম্প্রতি নিরাপদে আছে বলে পরিয়ালের সূত্রে জানিবলৈ দিছে। অহা 12 সেপ্টেম্বরত দেশজুড়ি চলিত বছরের তৃতীয়খন রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হব। মুখ্যমন্ত্রী নিযুত মইনা আর নিযুতবাবু আসনির ছাত্র ছাত্রীর আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে বলে সরকার উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে নির্দেশ জারি করেছে। ধুবুরী আর ফুলবাড়ী সংযোগী দেশের ভিতর আটাইতক দীঘল দলংখনের নির্মাণের কাম পূর্ণগতিত চলি আছে। গুয়াহাটী মহানগরক অচিরে দেশের ভিতর আটাইতক বেশি ক্রীড়ার সুবিধা থাকা মহানগর হিসাবে গড়ি তোলার লক্ষ্যে ক্রীড়া প্রাধিকরণ, ভারতীয় ক্রীড়া প্রাধিকরণ আর ভারতীয় বেডমিন্টন সংস্থার মজত বুঝাবুঝির চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আর আজি রাষ্ট্রীয় ক্রীড়া দিবস, কিংবদন্তী হকী খেলোয়ে মেজর ধ্যানচন্দর জন্মবার্ষিকীর সঙ্গে সংগতি রাখি প্রতি বছরে 29 আগস্টত এই দিবস পালন করা হয়। আজিও এই দিবস উপলক্ষে রাজ্যতো বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে। এতিয়ার মুখ্য বাতৰি ইমানে, পরবর্তী বাতৰি বিয়লি 5:15 শুনিবলৈ পাব।

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: খুলুমবাই বেয়ে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু রাদা ফরাইদং মনোজিৎ বসুমতারিয়া। নেপালনি গিক্রংথাও বানানি উনাও দাসিম সা 84 ভারতারি সুবুংকো বোখাংনাই যাবাই হেননানাই গুবুন হাদরারি ফসাউদিং মন্ত্রালয়া ফসাউদং। দাসিম সা 320 ভারতারি সুবুংআ গোমানানি দং হেননানাই মন্ত্রালয়া মিথিহেদং। নেপালনি বানায়াও গোমানাই হেননানাই ফসাউজানাই নলবারী জিল্লানি পঙ্কজ বর্মন আর হোমর বেজবরুয়া মুংনি সা 2 সুবুংআ দাসিম খৈফোর উদাঙ্গৈনে দং হেননানাই নখরনি সুলুংআ ফসাউদং। অদেবানী দাসিমবো আসামনি সাজি সুবুংনি জেবো খারিতি মন্নাই জায়াখৈ। অরেহাই বে গিক্রংথাও বানায়াও থৈনাই সুবুংনি অঞ্জিমায়া গাসৈ সা 579 সিম বাংবাই। বানানি উননিফ্রাইনো নেপাল আর তিব্বতনি সীমানি ফারনৈবো সেরফাঙাও সা 1924 সুবুং গোমানানি দং। নেপালনি হাদরারি খৈফত জাথাও খমাইনাই আর খুসুংথা বিফাননি খারিতি বাদিয়ে দাসিম সা 579নি গঠৈ সহ বোখাংনাই যাবাই আর সা 101 জখম জাফ্রামনাই সুবুংখৌ ফাহামথাই হগাসিনো দঙ। গোমানানি থানাই সুবুংফোরনি গেজেরাও দৈমোব্লি মাওথাংকি গুবুন হাদরারি নগরারি সান্ত্রি নঙৈ সুবুং রৈখাতি ফাইকি হানজা আর সরকারনি সুবুংবো দং। অরেহাই ভারতা সুবুংথিনি অনসুংথাই মহরৈ মৈয়া কাঠমান্ডুয়াও থামথি গংবীরখংজং জিটন অনসুংথাই মুয়া দৈথাইহরো। গিবিমন্ত্রী নিজুত ময়না আর নিজুত বাবু মাওফারিনি থাকাই ফরাইসাফরনি আধার নাম্বার গনাংথার খালামনাই জাদং। আধার কার্ড গৈ ফরাইসাফরনি গনাংথার খারিতিফোরকৌ সলংথাই ফসংথাননি গাহাইয়া জিল্লা আয়ুক্তনি মাওখসিম দৈথাইহরনো নাঙ্গন। গুয়াহাটি নগরমাকৌ থাবৈনো হাদরনি গেজেরাওনো বয়নিখ্রুইবো বাংসিন গেলেমু খাবু থানাই নগরমা মহরৈ দৈখাংনাইনি বাহাগো মহরৈ আসাম গেলেমু বিফান ভারতারি গেলেমু বিফান আর ভারতারি ব্যাডমিন্টন গুথুমনি গেজেরাও বুঝিলাইনাইনি গরিবথায়াও সাগান হেনাই জাদং। হাদরসা সরকারা বাউইসে ড্রাগসনি হেংথাই অভিযানকৌ গোখ্রং খালামদং। গিবিমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি নৈথি মৌসুমনি গিবি জৌসে সানাও হাদরসায়াও 300 কোটি রাংনি ড্রাগস লিঙ্কার খালামনাই জাদং। গিবিমন্ত্রী বিথাঙা ফোসাওনাই খারিতি বাদিয়ে থাংনাই সান জিনি গেজেরাও হাদরসায়াও গঙ্গু জিল্লায়াও সালাইনাই জরোখা অভিযানও 472 কোটি 51 লাখ রং বেসেনি ড্রাগস বোখাংনায়াও পুলিশা জাফুংসারনো হাদং। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি নৈথি মৌসুমনি গিবি জৌসে সানাও 1 কোটিনিবো বাংসিন বিফাং ফুলি গাইনাই জাদং হেননানিবো গিবিমন্ত্রী বিথাঙা সমাজারি বিজোংজং ফোসাওদং। গিবিমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়া দিনৈ শিলংআও থানাই আসাম রেজিমেন্টনি মিরু দাওবাইনাইনি কথা। গিবিমন্ত্রী বিথাঙা দাওহা গোসোখাংতি থাউনিয়াও নুজাতি হৈনানৈ মুংখ্লংফোরনি ফারসে সিবিনাই বাউনাইজং লগোসে দাওহা নাংনাই সোলোংনাই ফোরোংনাইখৌবো নাইগোন। বেনি অনগায়েবো ডক্টর শর্মায়া অগ্নিবীরফোরজং লগোসে বিথাংমোননি নখরনিফোরজোংবো কথা ফোরমাইলাইগোন। হাদরসানি ফোরোংগিরি সাক্রি আওলাফোরনি থাকাই গেজেরারি সোলোংথাই সামলাইগিরিয়া বিমা বিফা সিবিনাইনি জরোখা বন্দ সান খালামনা হোদং।

বড়ো অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। এতিয়া শুনক বিয়লিৰ আঞ্চলিক বাতৰি।

অমরজ্যোতি চৌধুরী, নতুন দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া, গবেষণা ফাউন্ডেশনের অধ্যক্ষ রঞ্জন সিং আর জ্যেষ্ঠ সাংবাদিক তথা বিশিষ্ট লেখক প্রশান্ত রাজগুরুয়ে গোলাপ বরবরার জীবনজোড়া কর্মরাজির বিষয়ে আলোকপাত করে। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। নেপালৰ তিব্বতত হোৱা বিধ্বংসী বানত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 626লৈ বৃদ্ধি, অসমৰ 10গৰাকী লোক সন্ধানহীন। মুখ্যমন্ত্রী নিযুত মইনা আর নিযুত বাবু আঁচনির ছাত্র ছাত্রীর আধার নম্বর বাধ্যতামূলক। শিলংত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসাম রেজিমেন্টর যুদ্ধ স্মারকস্থলীত বীর জওয়ানসকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। আর আজি রাষ্ট্রীয় ক্রীড়া দিবস, দেশজুড়ি কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচন্দ্রর জন্মবার্ষিকী পালন। আমার এটার বাতরি ইমানেই, পরবর্তী বাতরি 6 বজাত শুনবলে পাব।

শ্রোতাসকলে আধুনিক গীত শুনি আছে জীবেন্দ্রমোহন দেৱশর্মাৰ কণ্ঠত। শিল্পীৰ কণ্ঠত এবাৰ শুনক দ্বিজেন্দ্রমোহন শর্মা রচিত এটি গীত।

0: তোমায় দেহাতি পদুম পাহি যেন মানিকি মধুরি হাহি।
1: হাসানে
0: এ অলিয়া হলু মই, বলিয়া হলু মই,

0: দেৱ শিশু বিদ্যা নিকেতনৰ বন সজাগতা আৰু বন পৰিচালনা সমিতিৰ মাজত চুক্তি স্বাক্ষৰ সভা অনুষ্ঠিত হয়। গোৱালপাৰা বন সংমণ্ডল প্ৰাধিকাৰী তেজস্বৰী স্বামীয়ে সভাখনত উপস্থিত থাকি বন সংৰক্ষণৰ ক্ষেত্ৰত ৰাইজক সজাগ কৰাৰ লগতে দাইৰং বন পৰিচালনা সমিতি আৰু বন বিভাগৰ মাজত চুক্তিত স্বাক্ষৰ কৰে। এই চুক্তিৰ জৰিয়তে বন বিভাগে ৰোপণ কৰা 75 হেক্টৰ বাঁহ প্ৰতিপালনৰ দায়িত্ব দাইৰং বন বিভাগ পৰিচালনা সমিতিক অৰ্পণ কৰা হয়। চুক্তিমতে বাঁহৰ পৰা সংগ্ৰহ হোৱা ধন দাইৰং বন পৰিচালনা সমিতিয়ে লাভ কৰিব। এই পদক্ষেপে বন সুৰক্ষাৰ লগতে বন পৰিচালনা সমিতিৰ সদস্যসকল আৰ্থিকভাৱে লাভান্বিত হ'ব বুলি বন প্ৰাধিকাৰীগৰাকীয়ে উল্লেখ কৰে।
1: বাম্বু প্লান্টেশ্যন মডেল আছে, তো আমার যে আগতে জরঙ্গজুলিত আমি অলরেডি করেছিল, ইয়াত আমার ডাইরাং যে FMC এটা বানায়, ইয়াতে আমি 75 হেক্টর বাম্বু প্লান্টেশন ইয়াতে অলরেডি হয়েছে। ইনফ্যাক্ট বহু দুনিয়াকে বাম্বু উঠি আইছে। আজি আমার মেইন কার্যক্রম এটো আছিল কি আমার যে JFMC লগত যে আমার বাম্বু প্লান্টেশন যে করেছো, তেওঁৰ লগত এটা এগ্রিমেন্ট এটা সাইন হয়েছে কি তেওঁক মানে এটা লিগেল ডকুমেন্ট এটা হাতত থাকিব লাগিব কি JFMC তারপরে রেভিনিউ হারভেস্ট করব পারে। ইয়াতে যে বাম্বু NTFPO-র লোকে 100% আর রেভিনিউ কমি JFMC কমিটিতে যাব। আর সেকেন্ডলি আমার এগ্রিমেন্ট লগে লগে আমি মানুষের লগত